আকাশবাণী ভবানীপাটনা। সময় বর্তমান পূর্বাহ্ন 11:10। চলিত অধিবেশনকু শেষ করিবা পূর্বরু শুনন্তু আজির দ্বিতীয় অধিবেশনর কার্যক্রমর সূচনা। দিন 12টায় শুনিবে আদিবাসী গীতক্রমে শিল্পী রাম জানি এবং সাথীঙ্ক পরিবেশিত কুই গীত। সুগম সঙ্গীত দিন 12:30। শিল্পীমানে হলে বন বিহারী জেনা, গীতারাণী দাস, গোপাল কৃষ্ণ বেহেরা, স্বাগতিকা রথ, অর্জুন চরণ সামল এবং গীতা পট্টনায়ক। চাষর কথা দিন 1:10। সঙ্গীতর ভিন্ন ভিন্ন স্বাদ উপরে আধারিত কার্যক্রম বিচিত্রা প্রচার করব দিন 1:20। দিন 2:45 শুনবে কতোটি হিন্দি কথাচিত্রর গীত। ইয়ে ছিল আজির দ্বিতীয় অধিবেশনরে প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রমের সূচনা। আকাশবাণী ভবানীপাটনা। এইটি রকুছু আজির প্রথম অধিবেশনকু কার্যক্রম নিয়ে পুনি আসিবু দিন 12টায়। সেতবেলে যাই বিদায় দিয়ন্তু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: রথযাত্রা উপলক্ষে 12 জুলাই রু 16 জুলাই পর্যন্ত উৎকলিকা আনিছি হস্ততন্ত্রে 10% প্লাস 20% ও হস্তশিল্পরে 10% র বিশেষ রিহাতি। এই অফার উৎকলিকার সমস্ত শাখা ও www.utkalikaodisha.com রে উপলব্ধ।
4: শুনছেন্তি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র রু। কার্যক্রমরে এথর আসন্তু শুনিবা শিল্পী গীতারাণী দাসক কণ্ঠরে, গীত রচনা নরসিংহ মহাপাত্র।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এথর আসন্ত শুণবা শিল্পী গোপাকৃষ্ণ বেহেরা কণ্ঠে গীত রচনা করেছেন ললিতমোহন পটনায়ক।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আপনমানে কার্যক্রম শুনুছেন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। এথরে আসন্তু শুণিবা সম্বলপুরী গীত। গাইছেন্তি শিল্পী ফকীরমোহন পট্টনায়ক, গীত রচনা ভিকারী চরণ কিষাণ।

0: ইকেওয়াইসি 3,53,069টি ফিল্ড ইনকোয়ারি সম্বন্ধীয় মামলা শীঘ্র সম্পন্ন করা গুরুত্ব দিয়া হয়েছে।
1: ভুবনেশ্বর লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী মোহন চূড়ণ মাঝি অধ্যক্ষতায় আগামী রথযাত্রা সম্পর্কিত সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দশসূত্রী নির্দেশক অনুপালন করে রথযাত্রার সুপরিচালনা করা মুখ্যমন্ত্রী বৈঠকের বিভাগীয় অধিকারী নির্দেশ দিয়েছেন। আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন, মুখ্য শাসন সচিব অনুগর্গ, পুলিশ মহানির্দেশক ওয়াই বি খুরানিয়া, কুইন্দা নির্দেশক, বিভিন্ন বিভাগের সচিব, পুরী জেলাপাল ও আরক্ষী অধীক্ষক এতে উপস্থিত লে। রাজ্যে আসন্তা বর্ষ এপ্রিল ও মই মাসে পঞ্চায়েত ও পৌর নির্বাচন হওয়া নিয়ে রাজ্য নির্বাচন আয়োগ সচিব সন্তোষ কুমার দাস কহিছেন, ভোটর তালিকায় স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর প্রক্রিয়া আসন্তা বর্ষ মার্চ মাস প্রথম সপ্তাহ পর্যন্ত চালিব। পঞ্চায়েত ও পৌর নির্বাচন পাই রাজস্ব উপখণ্ড আয়ুক্ত আরডিসি ও জেলাপাল সহ বৈঠক হয়েছে বলে শ্রী দাস কহিছেন।
2: 2027 ने आमर पंचायत और पौरांचल निर्वाचन हम ईसीआई रोल पब्लीश है आम जो स्प्लीट करूँ भाग करूँ आम वार्ड वारी डोर टू डोर सर्वे मध्यम कर फल गोटे क्लीन अपडेटेड एरर फ्री बूथ वारी इलेक्ट्रोल रोलटे बाहर आमर उद्देश्य है बूथर सबू भोटर से बूथ में भोट देते।
1: সূচনা অনুযায়ী আসন্তা 21 তারিখে ওয়াসন প্ল্যাটফর্মে আভাসী জরিয়ে নির্বাচন সম্পর্কিত এক বৈঠক হব। এ সম্পর্কে রাজ্য নির্বাচন কমিশন পক্ষ সমস্ত জেলাপাল পত্র লেখা যাই। পত্রে সমস্ত জেলাপাল, অতিরিক্ত জেলাপাল, নোডাল অধিকারী, নির্বাচন পঞ্জীকরণ অধিকারী মানুষ যোগ দেওয়া লাগি নির্দেশ দিয়া যাই। বৈঠকের বুথ স্তরীয় নির্বাচনী তালিকা প্রস্তুতি পাই ঘরক ঘর সর্ভে কার্য অগ্রগতির সমীক্ষা করা যাব। এতে 2022 সহরাঞ্চল নির্বাচন সম্বন্ধীয় বিল এবং ব্যবহার প্রমাণপত্র স্থিতির সমীক্ষা করা যাব। একবিংশ শতাব্দীরে জাতীয় শিক্ষানীতি 2020 আধারে ছাত্রছাত্রীঙ্কু দক্ষতা আধারিত ও রোজগার ভিত্তিক শিক্ষাদান করিবাকু সরকার প্রচেষ্টা জারি রাখিছন্তি বলি কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কহিছন্তি। অনুগুল জেলা পাল্লহড়া কেন্দ্রীয় বিদ্যালয় স্থায়ী ক্যাম্পসর ভূমিপূজন ও অস্থায়ী ক্যাম্পসর উদ্ঘাটন সমারোহে আভাসী জরিয়ে সামিল হয়ে শ্রী প্রধান কহিছন্তি, কোণী অঞ্চলর প্রগতি তার শিক্ষা ব্যবস্থা উপরে নির্ভর করে। প্রধানমন্ত্রী মার্গদর্শনরে স্থাপিত হওয়াকু থিবা এই কেন্দ্রীয় বিদ্যালয় পাল্লহড়া সমেত আখপাখ অঞ্চলর ছাত্রছাত্রীঙ্কু গুণাত্মক তথা আধুনিক শিক্ষা প্রদানরে বিশেষ সহায়ক হব। সমাজের শেষ ধাড়ি থিবা পিলাটি পাখরে শিক্ষা সহজে পৌঁছি পারিলে এহা সার্থকতা লাভ করিথাই বলি কেন্দ্র শিক্ষামন্ত্রী কহিছন্তি। ভুবনেশ্বরস্থিত রেল সদনঠারে 198তম রক্ষা পেনশন সমাধান আয়োজন অনুষ্ঠিত হয়ে যাই। ভারতীয় সেনা এবং প্রতিরক্ষা আকাউন্টস মহানিয়ন্ত্রক মিলিত আনুকূল্যে আয়োজিত এই শিবিরে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক এবং ভেটেরান পেনশন জনিত বিভিন্ন অভিযোগ ও সমস্যার সমাধান উপরে আলোচনা করা যাইছি। বিশেষ করে বিচারাধীন মামলাগুলিকর সমাধান, সরল কার্যপন্থা ও বিভিন্ন বিভাগ মধ্যে উত্তম সমন্বয় উপরে গুরুত্ব দিয়া যাইথিলা। কার্যক্রমে কেন্দ্রীয় কমান্ডর জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত ও বিভিন্ন বিভাগের বরিষ্ঠ অধিকারী মানে উপস্থিত থিলে। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। পুরী শ্রীমন্দিরে আজ দশমী তিথি শ্রীজীউমানঙ্ক চকা বিজে নীতি অনুষ্ঠিত হেউছি। অনসর ঘরে থিবা মহাপ্রভুঙ্কু ফুলুরি তেল এবং ওষ লাগি পরে মহাপ্রভু আজ শোয়া অবস্থারু উঠি বসিবে। শুনন্তু এ সম্পর্কে এক স্বতন্ত্র উপস্থাপনা।
3: অনবসর দশমীতে শ্রীজীউমানে আজ চকা উপরে বিরাজমান করিবে। মধ্যাহ্ন ধূপ ও ভোগমণ্ডপ নীতি পরে জয় বিজয় দ্বার বন্ধ করা যাই বেহরণ দ্বার ফিটা যাই অনবসর নীতি অনুষ্ঠিত হব। এই নীতি অনুযায়ী দৈতাপতি মানে শ্রীজীউমানঙ্কু চকা উপরে বিজে করাইবে। পরে চকটা ও পোড়া ভোগ লাগি করা যাব। শ্রীবিগ্রহঙ্কু সম্পূর্ণ সুস্থতা পাই মধ্যাহ্ন ধূপ পরে রাজবৈদ্য শ্রীমন্দির গারদকু দশমূল মোদক হস্তান্তর করিবে। একাদশী তিথিরে মোদক সেবন পরে শ্রীজীউমানে সম্পূর্ণ সুস্থ হবে বলে বিশ্বাস রয়েছে। এ সম্পর্কে ডক্টর আশুতোষ প্রসাদ মিশ্র প্রতিক্রিয়ারে কইছন্তি।
4: স্নান পূর্ণিমার মধ্যরাত্র ঠারু নবযৌবন দর্শন পর্যন্ত প্রায় গোটিয়ে পক্ষ কাল মহাপ্রভুঙ্কর দিব্য অনসর লীলা অনুষ্ঠিত হন্তি, যাহা মধ্যে কেবল দৈতা পতি মহাপাত্র এবং সর্বোপরি দত্ত মহাপাত্র সেবক মানে প্রবেশ করে নিজের স্বতন্ত্র সেবাকে সমর্পণ করেন। দশমী দিন সাম্তঙ্গ শ্রেয়ঙ্গরে সুস্থতা আসিযিব, উশ্বাস হয়ে মণিমা মহাপ্রভু এবং তাপরে চকা বিজে হবে। তিনি গোটি চকা বৈঠি উপরে কালিয়া সামতে বড় ঠাকুর সুভদ্রাঙ্ক সহিত চকা পারি বসিবে এবং সে দিব্য দৃশ্যর দর্শন হব। তাহা হচ্ছে চকা বিজে পর্ব।
3: विश्व प्रसिद्ध पुरी रथयात्रा को आउ मात्र 6 दिनर अपेक्षा रथ खळारे भक्तिर अपूर्व आवेग सह रथ निर्माण कार्य चुडांत पर्चारे पहुंचिछि। श्री मंदिर सिंहद्वार सम्मुखरे आकर्षणीय झोटीचिता कार्य जारी रहिछि, जहां हम समृद्ध परंपरा और संस्कृतिर एक अपूर्व निदर्शन। महाप्रभु श्री जगन्नाथ

তেমনি যুববন্ধু আজ সন্ধ্যার সূচনা তথ্য সাক্ষাৎকার ও গীত পরে সময় হয়ে গলা আপন মানুষ বিদায় নেবার এই সম্ভাবনা সন্ধ্যা এখানে।

0: যুগে দাদা জোহার জোহার জোহার জোহার জোহার
1: জোহার জোহার রে মকারু জোহার জোহার জোহার জোহার বাবু মকারু
0: হ দাদা
1: তুই এটা হাটকে যাইলু পর লাগুছে নাতি নাতেন মন কর লাগি কান দূরা আনিছু
0: হই হই হই হই যে শুনু হাটকে তো গলি বলু মত জেন প্রকার সে দরদাম সাঙ্গে হ্যাঁ এটা তো বড় মুশকিল হয়ে যাচ্ছে দাদা
1: যে বাবু হ্যাঁ এটা তো পকড়ি পুড়া দুইটা গণ্টেছু
0: হই
1: আর কাঁ কাঁ গণ্টেছু খুলনু ছনে দেখমা
0: তুই হেতার আড়ে আঁক করছু কে দাদা
1: নেই রে বাবু
0: হ্যাঁ
1: মুই খাইবা লাগি নেই কয়বার
0: হ্যাঁ
1: খুলনু ছনে
0: হ্যাঁ রর রর দেখ খুলুছে দেখ দেখ এটা দেখ পকড়ি দিরা ধরিছে
1: হ্যাঁ
0: ঝিলা পি গলা দুইটা বাকি ধরিছে
1: বাবু
0: হ্যাঁ
1: এটা মুই ছুঁচে ছনে ছুঁইবি কি নি কো
0: হ্যাঁ কো কো কো হ্যাঁ দেখ ছুঁ
1: এটা তো শীতলা হয়ে গল না রে বাবু
0: চ্যাঁ করছো বলছু গা
1: হই
0: হ্যাঁ
1: তুই কেতবেলে এটা হাঁটু ঘিনিছিলু
0: হ্যাঁ
1: আর এই শীতলাটাকে তুই নিগির ঘরকে যিবু
0: হুম
1: দেখ রে বাবু
0: হই
1: আজকাল প্যান মারবার দিন
0: হই
1: হেলা
0: হই
1: আমি যদি গরম গরম নেই খাইমু এই নানাদি বেমারি ধরছি
0: ধরবা
1: হই
0: হই হই হই
1: প্রথম কথা দেখ আমি হাটকে যাওছু
0: হই
1: বাজারকে যাওছু
0: হই
1: যা তা তেল নে ছানুছন
0: হই
1: আর হে সঙ্গে খোলা মেলা বিকুছন
0: বিকুছন
1: নানাদি প্রকার মছি আর কেতে কানা সেনে বসুছে
0: বসুছে
1: হেলা
0: হই
1: আর যেতে বলে গরম গরম তুই খাইছু তো ভল কথা
0: হ্যাঁ
1: শীতলা হি গলে বাবু
0: হই
1: সবু আমার সে খানা নে
0: মাছি বসলা বলতো রুগর ঘর সেটা
1: হই তো তুই হাটকে যা কি বাজারকে যা হেলা যদি তোকে মন লাগুছে রে বাবু
0: হই
1: খাইবু বলে
0: হে
1: সঙ্গে গরম গরম দুইটা খাইবু
0: হই
1: হেলা
0: হই
1: নেই হেলে শীতলা থিলাটাকে নেই আনবু
0: নেই খাইবাটা বনে
1: হই
0: হই
1: এক নম্বর কথা গো দুই নম্বর কথা রে বাবু
0: হ্যাঁ
1: আজকাল আমার যেতকি লোক অছন বলনু
0: হই
1: তিন দিন চার দিন রখলাটা বি খৌছন
0: হ্যাঁ
1: মাতর ই বর্ষা দিনিয়া
0: হ্যাঁ
1: এন তেন খাদ্য নেই খাইবু
0: বাসিটা বি নেই খাবার
1: কথা বাসিটা নেই খাইবার কথা
0: হই
1: হেলা বাসিটা খাইলু বলে বাবু
0: হই
1: বেমার ধরে হেবাটা নিদান
0: হ্যাঁ
1: হেলা আর ঝাড়া মাতি হেবাটা তোকে নিদান
0: নিদান কথা
1: হ্যাঁ
0: বলে বর্ষা দিনে বললু খানা পিনাকে খনে মনে ধ্যান দেবার কথা বলুছু
1: নিশ্চয় ধ্যান দেবার কথা
0: হই
1: আর ই দিন একা নানা কারণ রোগ হেসি
0: হেসি হেসি হেসি
1: দেখ রে বাবু
0: হ্যাঁ
1: রোগটা কেন উড়ি আইছি কি আমি যদি ঠিক খাবারটা নেই খাইমু ঠিকটা নেই পিমু
0: হই
1: প্যান কেঞ্জ হেলা বেলে রোগ হেবাটা নিদান রে
0: যে হয় দাদা যেন প্রকার কথা মনে তুই কইলু বলু বলে গরম গরম খাবার কথা
1: কথা
0: খানা পিনা যদি যেটা বনালু
1: হ্যাঁ
0: ঢাকি ঢুকা করে রখবার অছে
1: হয় আর দেখ রে বাবু
0: হ্যাঁ
1: সবুলে চেষ্টা করবো ঘরে ফুনি হো সাঙ্গে সাঙ্গ রাঁধবো রে বাবু আর খনে পুরা শীতলে করে খাইবো
0: খাইবো
1: হেলা আর সেটা রকি করে যদি অতি থা হইগলা হেলা আর তাকে যদি ঢবা ডুবি ঠিক হিসাবে নেই করিথিব এটা মহা বিপদ কুরা না বাবু
0: এটা বেমারকে ডাকবারটা না
1: হয় যে বাবু
0: হ্যাঁ
1: তোকে তো কইলি
0: হই
1: আর এই পকড়ি দুইটা নাতি নাতেন মনকে লাগি নেই নেনা
0: হাই হাই
1: এটা ফিগি দে না
0: হ্যাঁ ফিগি দে
1: পয়সা দেলাটা
0: হেলা
1: হাই হেলে বি নিকরি কাই রোগ বেমার কে ধরে হবরে বাবু
0: আর পয়সা খরচা করে
1: খরচা করব ডাক্তার আগে পাখে বাঁধবো পয়সা
0: হাই হাই হাই
1: তো হেটা ফিগি ফুগা দে
0: হাই
1: যে বাবু কইলি বলি খারাপ নি ভাব
0: নাই নাই নাই খারাপ ভাবার কথা নাই জেতা সচেতনর কথা এটা
1: হাই
0: হাই
1: তোকে বলি শুন আমি কই পারলি
0: এই
1: নানাদি সংসার গুলা লোক ঘিনি নউচন এমন কে কই পারবি
0: নাই নাই নাই
1: যে বাবু বড়া বেল হেলা আমার বৈঠক কে আমার প্রতাপ চন্দ্র দাস আর তাঁকর দলবল আসিকি বসিছন
0: বসিছন হয়
1: গীত পরিবেশন করবে বলু হেলা
0: হয়
1: সেমন আমার কথা শুনুথিলে আমি অনুরোধ করু আর তাঁকর গীত শুনু
0: শুনু ডাল খাই।

0: শুনলি দাদা?
1: শুনলু তো বাবু।
0: আ যেন প্রকার গানা
1: হ্যাঁ,
0: সে প্রকার বাজনা
1: হ্যাঁ,
0: সে প্রকার ধন্যবাদ গুটে দেওয়াকে পড়বা
1: পড়বা। তার সঙ্গে সঙ্গে
0: হ্যাঁ,
1: তুই তো জানিছু বাবু,
0: হ্যাঁ
1: ভিনে ভিনে দিন আমার বৈঠক কে
0: হ্যাঁ
1: আমার চাষি ভাই মনে আসন
0: আসন,
1: তো হেন্তা আজ জনে আইছন
0: হ্যাঁ,
1: আমি কথাবার্তা করুছে তুই শুন।
2: আজ্ঞা আপনার পরিচয় টিকে দিও। মুই হইছে থবির অপধিয়া কনকপুর। আজ্ঞা আপন তো জনে চাষি, আমি তো দেখুছু যে আপন অনেক প্রকার পনিপরিবার চাষ করিছন, তো এবে প্রথম করে কহন আজ্ঞা, এবে আপন
3: গোবর খত টিকে দেই করছু, গোবর খত দেই করি পটাশ বি টিকে টিকে দৌছু, দেই করি বি করুছু, যে আমার গোবর খত পরিমাণ টি অধিক বড়িছে বলে করে আমি করুছু।
2: তো আজ্ঞা ই যেন আপন পনিপরিবার চাষ করুছন, ইতার লাগি আপনার বিহন কেনু আনছেন? আজ্ঞা
3: দুইটা তিনটা দোকান যেটা আছে, যে না ভাল বিহন যদি আমার মনকে যদি গলা ভালিয়া বিহন যদি হবা বলে টিকে আনুছু। আজ্ঞা
2: আচ্ছা আজ্ঞা, আপনার তো পনিপরিবার চাষ করছেন আর বিহন আনিকি লগাউছেন, তো এবে তো আজ্ঞা হাইব্রিড বিহন মানে বাহালা না, যেটা কি কম মেহনত নে অধিক ফসল হবা, তো আপনি এটা দেশি বিহন লগাউছেন কি হাইব্রিড বিহন লগাউছেন? আজ্ঞা
3: হাইব্রিড কি নাই পিয়ে কি দেশি কি নাই পায়, সে ভলিয়া বিহন যদি হবা বলে আমার ইন মাটি না থরুবার ভলিয়া যেটা আছে সেটা মানে আমি করবাকে পড়ুছি, অতি হাইব্রিড যদি করে দেলে সে হাইব্রিড যদি নাই যদি থরি পারলা বলে মস্কুলটি টিকে পড়িযিব বলি করে একা আমি সেই হিসাবে টিকে করবাকে পড়ুছি। আজ্ঞা
2: আচ্ছা আজ্ঞা, আপনার তো জানিথিবে যে সবু চাষ করবার আগে গোটে বিহনকে বিশোধন করবাকে পড়ছি, আপনার তো পনিপরিবার চাষ করছেন আজ্ঞা, তো যে বিহন আনুছন এটাকে আপনার বিশোধন করুছেন কি নাই করবার? আজ্ঞা
3: নাই আজ্ঞা, আমি বিশোধন করুছি, বাবিশ টেন কি থিরাম যেটা বি দুইটা ভিতরে যেটা বি হলে সেটা আমি গুলাই করে একা বিশোধন করি করে চাষ চলাইছু। আমি
2: ই যে আপনার পনিপরিবার চাষ কথা কৌছন, আপন অঞ্চল তো কদলি চাষ বি হচ্ছে আর করলা চাষ বি হচ্ছে, তো আপন কদলি আর করলা চাষ করুছেন কি? আজ্ঞা
3: হ্যাঁ আজ্ঞা, কদলি বি চালিছে আর করলা বি চালিছে, এবে যেতেবেলে আমার কদলি মন টিকে সকসেস নেই লাগে, এবার ড্রিপ না বি আমি নেই গেলাম সব, এবার কদলি চাষ করবা লাগি কি পনিপরিবার করবা লাগি আরম্ভ করে দিয়েছিলাম এই গোটে দেড় বর্ষ ভিতরে, না সে না একা বহুত টিকে পানি দিয়া নাই।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষ হল কার্যক্রম চাষবাস। কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্রর প্রচার করছু গীত গজল কার্যক্রমের কতোটি গজল। আজ কার্যক্রমের শিল্পী হচ্ছেন মেহেদি হাসান। শিল্পী গাইছেন হিমায়ত আলী শের রচনার, স্বর সংযোজন করেছেন এ হমিদ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনেছন্তি গীত গজল কার্যক্রম আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। আজ কার্যক্রমের শিল্পী হচ্ছেন মেহেদি হাসান, কণ্ঠরে গজল, রচনা ফৈজ আহমদ ফৈজ, সুর সঞ্চনা পণ্ডিত গুলাম কাদির।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনুছন্তি শিল্পী মেহেদি হাসানক কণ্ঠরে কতটি গজল। এদার শিল্পী গাইছন্তি মুনির নিয়াজিঙ্ক রচনার। সুর সংযোজনা করেছন্তি হাসান লতিফ লীলক।

0: আচ্ছা দাশবাবু,
1: আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: এতর শিল্পী গাইছন্তি যুধিষ্ঠির মেহেরঙ্কর জানারু।